0: That's AC1GO2. We're committed to supporting your academic success. And remember, it's better to have it and not need it than to need it and not have it. Center for Students with Disabilities.
1: Brought to you by the York College Center for Students with Disabilities and YCRadio.org, the voice of today's generation.
2: What's up, what's up, what's up, New York? This is Johnny No, like, you know, ain't no one like me. Yeah, anyway, this is YCRadio.org, the voice of today's generation.
3: The traditional light bulb, a groundbreaking invention in 1879. It's time we switch to longer-lasting Energy Star light bulbs. They're more efficient than the old bulbs, like a text message is more efficient than a carrier pigeon. And they cut down on our energy costs. Because in our own groundbreaking age, we deserve a light bulb that saves us some cash. Saving energy saves you money. Learn more at energysavers.gov. Brought to you by the U.S. Department of Energy and the Ad Council.
4: This is YC Radio's DJ Extra Small. Are you tired of going on the York College website to listen to YC Radio?
5: Well,
4: now you don't have to. Listen to YC Radio on TuneIn Radio. Download it off Google Play or the App Store right now. YC Radio, the voice of today's generation.
6: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্লাবে অংশগ্রহণ করুন। ক্লাব কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। ইয়র্ক পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
7: Hi, this is the Bobcat on YCRadio.org, the voice of today's generation.